পরে আপদানা বিন্দিয়াম আপে পরধনা আপে রূপ দেখাল আপে লাইতে আনা আপে মনি ভরত দা